0: বিদ্যার্থীর অনুষ্ঠান। প্রাথমিকর পৰা মাধ্যমিক বিদ্যালয়ৰ পাঠ্যক্রমৰ ভিত্তিত ছাত্রছাত্রীক সমৃদ্ধ কৰা একমাত্র অনুষ্ঠান। প্রচারৰ সময় প্রতি সোম, বুধ আৰু শুক্রবাৰে বিয়লি 5:45।
1: এক জমানে সে কাহানি হ্যাঁ সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যায় বদল, জো কাহানিয়াঁ হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
3: বিবিধ ভারতী গুয়াহাটির বিভিন্ন অনুষ্ঠানত ভাগ লোবলৈ আপুনি আমালৈ হোয়াটসঅ্যাপত মেসেজ করিব পাৰে। আমার নম্বর হৈছে 6003166944। পুৱা প্ৰচাৰিত ফোন ইন অনুৰোধৰ গীতৰ অনুষ্ঠান সুৰধ্বনি আৰু সন্ধিয়া প্ৰচাৰিত সান্ধ্য আলাপ অনুষ্ঠানটিলৈ আলোচিত বিষয় সম্পৰ্কত আপোনাৰ মতামত আদি প্ৰেৰণ কৰিবলৈ আপুনি আমাৰ হোৱাটছএপ নম্বৰটি আজিয়েই টুকি থওক। আমাৰ নম্বৰ হৈছে 6003166944।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করিবলৈ আৰু

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক স্লোভাকিয়ার সর্বোচ্চ অসামরিক সন্মানেরে সন্মানিত করা হয়েছে। কেন্দ্রীয় গৃহ সচিব গোবিন মোহনে স্নাতক পর্যায়ের চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন পাঠ্যক্রমত নামভর্তির পুনর্বার হবলগিয়া নীট পরীক্ষার প্রস্তুতির বুজ লওয়ার উদ্দেশ্যে কালি এখন উচ্চ পর্যায়ের বৈঠকত অধ্যক্ষতা করে আর ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা প্রথমবার অংশগ্রহণ করা দ্বীপরাষ্ট্র কেপ ভার্ডে কালি স্পেইনের সঙ্গে এখন খেল গোলশূন্যভাবে সমাপ্ত করে চমক সৃষ্টি করেছে। আমার এটার বাতর ইমানতে অন্ত পরিল, পরবর্তী বাতর পুয়া 7:55 শুনবলে পাব।
1: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু আৰু বিবিধ ভাৰতী গুৱাহাটী আজি পুৱা আগবঢ়াইছে সুদীপ্ত শৰ্মা ভৰালীয়ে, প্ৰযোজনা কাৰ্তিক সূত্ৰধৰৰ।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনৰ বিশ্বস্ত লগৰী।
3: আমি পাঁচৰ গৰাকী শ্ৰোতাৰ সৈতে কথা পাতো। হেল্ল'
4: বাৰমক্কা।
3: নমস্কাৰ, আপুনি ক'ৰ পৰা কৰিছে?
4: দিনেশ
3: শর্মাই কৰিছে, যোৰহাটৰ পৰা। আপুনি কোনটো গীত শুনিব বিচাৰিছে বাৰু? প্ৰথমে সেইটো কওক।
4: মই জুবিন গাৰ্গৰ গীতা বজাই লব।
3: জুবিন গাৰ্গৰ যিকোনো গীত বজালে হ'ব নহয়? আপুনি অনুষ্ঠানসমূহ যোৰহাটৰ পৰা শুনিছে স্পষ্টকে?
4: মোবাইলতে এপৰ যোগে শুনি আছো।
3: এপৰ যোগে শুনিছে।
4: মই এতিয়া বৰ্তমান ডিউটি বা নাই, ডিউটি আছে, এতিয়া ঘৰলৈ আহি আছো। ঘৰ পাই
3: বৰ্তমান ঘৰ পাইছে সিহঁত। আপুনি
4: মই নাম এটামান কৰি বিচাৰিছো।
3: কওক কওক। আপুনিও এতিয়া ঘৰলৈ আহিছে নহয় জানো, জিৰাব ঘৰত এতিয়া আহি শুনক আপুনি শুনিব বিচৰা গীতটি।
4: ঠিক আছে, ধন্যবাদ।

0: সরকারী কার্যবাহী অভিযন্তা আর সংশ্লিষ্ট বিভাগের বিষয়া উপস্থিত থাকে। বৈঠক বিভিন্ন প্রকল্পর চলি থাকা কাম কাজ সমূহের উন্নয়নমূলক কাম কাজের অগ্রগতি সন্দর্ভত বিস্তৃত আলোচনা করা হয়। শিশুসকলের ডায়েরিয়াজনিত মৃত্যুর হার হ্রাস করার লক্ষ্যে আজিরে রাজ্যজুড়ি ডায়েরিয়া রোধ অভিযান অনুষ্ঠিত হব। রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান উদ্যোগত আয়োজিত এই কার্যসূচীর জড়িয়ে ও আর এস আর জিঙ্ক পরিপূরকর ব্যবহার, অনাময় শৌচাগারের প্রয়োজনীয়তা তথা জনসচেতনতা বৃদ্ধি সন্দর্ভত সজাগতা সৃষ্টির এই বিশেষ কার্যপন্থা গ্রহণ করা হয়েছে। অহা 31 জুলাইল চলবলিয়া এই অভিযানের অংশস্বরূপে আজি শ্রীভূমির করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানত স্বাস্থ্য বিভাগের বিষয়া, চিকিৎসক, নার্স, আশাকর্মী আর বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মী সকল উপস্থিত থাকিব। ডিব্রুগড় জিলা আরক্ষীয়ে জিলাখনের বিভিন্ন প্রান্তত নিচাজাতীয় সামগ্রীর অবৈধ ব্যবসায়ের বিরুদ্ধে অভিযান চলায় কালি বৃহৎ পরিমাণের নিচাযুক্ত সামগ্রী জব্দ করার ইয়ার সঙ্গে জড়িত কেবাজনো লোক করায়ত্ত করে। আরক্ষীয়ে জিলাখনের সাবুয়া, দুলিয়াজান, বরবরুয়া আদি অঞ্চলত অভিযান চলায় সুরেন্দ্রগড়, গঙ্গারাম গোয়ালা, অনিতা তাঁতি নামের লোককেগুলিক করায়ত্ত করার বৃহৎ পরিমাণের নিচাজাতীয় সামগ্রী জব্দ করে। জিলা আরক্ষী অধীক্ষকে সামাজিক মাধ্যমের জড়িয়ে এই কথা প্রকাশ করে। আরক্ষীর বিশেষ টাস্কফোর্সে ভুয়া চালান ব্যবহার করে কর ফাঁকি দিয়া একটা বৃহৎ চক্রের বিরুদ্ধে পরহি আর কালি নিশা গুয়াহাটি, কলকাতা আর পাটনাত সমন্বিত অভিযান চলায় 8 জন লোক আটক করে। উল্লেখযোগ্য যে রাজ্যিক জি এস টি বিভাগের অভিযোগের ভিত্তিত চলা এই অভিযান 2021-22 2025-26 বিত্তীয় বর্ষল ভুয়া চালান দেখায় প্রায় 21 কোটি 6 লাখ টাকার ইনপুট টেক্স ক্রেডিট বা আগতীয়া কর জমা লওয়ার কথা পোহরলৈ আহে। সুদ আর জরিমানা সহ এই পরিমাণ মুঠ 47 কোটি 71 লাখ হওয়া বলে অনুমান করা হয়েছে। আরক্ষী সূত্রত প্রকাশ পাওয়া মতে কোনো ধরনের সামগ্রীর যোগান বা চলাচল নোহাকয়ে ভুয়া বিল আর চালান ব্যবহার করে দীর্ঘদিন ধরে চক্রটে এই অবৈধ বেহা চলাই আহিছিল। ওদালগুড়ি জেলার ডিমাকুচির হিংরিমারি গাঁওয়ের বিশিষ্ট সমাজসেবক রাবণ বড়োর কালি নিশা মৃত্যু হয়। কিছুদিন পূর্বে একটা দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসা চলি থাকা অবস্থাতে দেহাবসান ঘটে। সমাজসেবক গরাকীর মৃত্যুত অঞ্চলটোত গভীর শোকর ছাপ পড়ে। যোরহাট জেল রোড নিবাসী বিশিষ্ট লেখক তথা নেইস্টর অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ বিজ্ঞানী ডক্টর অঞ্জন বড়ুয়ার কালি মৃত্যু হয়। মৃত্যুর সময় বয়স হয়েছিল 80 বছর। ডক্টর বড়ুয়াই বিশ্ববন্দিত চাহিল্প, চাহিল্পর কথা আর আদি বিষয়ত উল্লেখনীয় গ্রন্থ রচনা করে থ গেছে। বিভিন্ন কাকত আলোচনীত নিয়মিয়াক লেখা প্রকাশ পয়া ডক্টর বড়ুয়ার মৃত্যুত অঞ্চলট শোকর ছাঁ পড়ে। আমার এটার বাতরি ইমানেই, পরবর্তী বাতরি 12:05 শুনবলে পাব।
1: মিডিয়াম ওয়েভর 411.5 মিটার, 729 কিলোহার্জ আর FM ব্যান্ডর 101.6 মেগাহার্জত, লগতে নিউজ অন AIR মোবাইল এপত। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। আমার এতিয়ার বিভিন্ন দায়িত্বত আছে ডিউটি রুমত নীলাক্ষী বরদলৈ, নিয়ন্ত্রণ কক্ষত অপূর্ব কৃষ্ণ বুঢ়াগোহাঁই, পপি ছন্দ, বিশ্বদীপ স্বর্গিয়ারী, ধ্রুবজ্যোতি তালুকদার, ট্রান্সমিটারত মিথিলেশ কুমার রঞ্জন, আসিফ আহমেদ, FM ট্রান্সমিটারত দীপামণি ডেকা, ডিউটি রুমের সহায়কারী ভবেন শর্মা আর স্টুডিওত ময়ূরী দত্ত। এতিয়া শুনক পরাগমালা লাইভ, আগবাব নিমিষা ভরালী দাসে।
2: নমস্কার শ্রোতাও, পরাগমালা লাইফ কি এক নই কড়ি লিয়ে হাজির হু মে নিমিষা। আজ 16 জুন হ্যাঁ, ইয়ানি সিনেমা জগত কে উস জাদুগর কা জন্মদিন, জিসনে হমে সিনেমা কে পর্দে পর প্যার কে নয় মায়নে সিখায়। এক এসে নির্দেশক জিসকে ফিল্মো মে সফর সিফ রাস্তো কা নহি বলকি খুদ কো ঢুঁড়নে কা হোতা হ্যা। জি হ্যাঁ, হম বাত কর রহে হ্যায় ফিল্ম নির্দেশক ইমতিয়াজ আলী কি। চলিয়ে পরাগমালা কে ইস সফর কি শুরুয়াত করতে হ্যাঁ উনকে উস ফিল্ম সে জিসনে হমে খুলকর জিনা সিখায়া।

0: আজি আমাৰ সৈতে আছে গুৱাহাটীস্থিত জিএনআরসি হাসপাতালৰ ইউরোলজি বিভাগৰ চিকিৎসক ডাক্তৰ সৌৰভ কুমাৰ দাস। তেখেতে শ্রোতাসকলক এই সন্দৰ্ভত বিশদভাৱে কব। স্যার, প্রথমে আপোনাক স্বাগতম জনাইছো আমাৰ আজিৰ এই অনুষ্ঠানৰ মাজলৈ।
1: নমস্কাৰ, অনেক ধন্যবাদ।
0: স্যার, আমি শ্রোতাসকলক কৈছো আজি আমি কি বিষয়তনো আলোচনা কৰিম। তাৰ পূৰ্বে আপোনাৰ পৰা জানিব বিচাৰিছো যে ইউরোলজিনো কি বা এগৰাকী ইউরোলজিষ্টে কেনেধৰণে এই ৰোগৰ চিকিৎসা কৰে?
1: ইউরোলজি বুলি কবলৈ গলে আমাৰ অসমীয়াত বেসিক্যালি মূত্র শৈল্য চিকিৎসা বিভাগ, তাৰমানে আমাৰ মূত্র যদি আমাৰ পেশাব শরীরের প্রোডাকশন হয় সেই গোটেই অঙ্গকেইটা লৈ পেলাই যেটা আমি মেডিসিন বা তার যা মানে আপনার বেমার আজার হব পারে সেই বেমার আজারত আমি যদি তাক সার্জিক্যাল ট্রিটমেন্ট করো, মানে অপারেশন করে যদি ট্রিটমেন্ট করা যায় বা কিনা মেডিসিন দিয়ে পেলা ট্রিটমেন্ট করা যায়, সেই যিজন বিশেষজ্ঞই সেইখিনি ট্রিটমেন্ট করে তেখেতে হচ্ছে ইউরোলজিস্ট। আর লগতে কিডনি ট্রান্সপ্লান্ট যেটা আছে বা পুরুষের যৌনগত সমস্যা সেই গোটেখিনি সমস্যা সামরি পেলাই এজন ইউরোলজিস্ট বিশেষজ্ঞ চাব পারে।
0: স্যার, আমি প্রথমে শ্রোতাসকলক কইছো এয়া কেবল পুরুষের সমস্যা নহয়, এয়া কেবল মহিলার সমস্যা নহয়, উভয়ের সমস্যা। এই সমস্যানো কিয় সৃষ্টি হয়?
1: আজির যুগত মানে কিছু আমার যা বেমার দেখা গেছে ইউরোলজির ক্ষেত্র, কিছু জেনেটিক্যাল হব পড়ে বা কিছু ফিজিওলজিক্যাল হব পড়ে। যে একটা এক্সাম্পল দিছো যে প্রস্টেট গ্রন্থি, প্রস্টেট গ্রন্থি সব পুরুষের দেহতেই থাকে, তো সেই একটা বেমার নয়। কিন্তু যেটা আকার বাড়বলে আরম্ভ করে একটা সময় ঠিক 40 বছর বা 50 বছর বয়সের পিছত, ঠিক তেতিয়াই লক্ষণ কিছু ধরা দিয়ে আমি সবিশেষ পিছত আলোচনা করি। তো সেই এটা নর্মেলি প্রস্টেট থাকেই, এই একটা বেমার নয়। কিন্তু কিছু আছে যেন স্টোন ডিজিজ, কিডনির পাথর হয়, বিকর পাথর বা কিডনি স্টোন হয়, তো সেইবিল আকা জেনেটিক্যালও হব পড়ে বা বহু ক্ষেত্রে কোনো কারণ বিচারি পাওয়া না যায়। অনুমান করা যায় যে আপনার খাদ্যভাসর কারণে সলনি হব পড়ে বা আমার আজি পরিবেশের যে সৃষ্টি, পরিবেশত আমার আজি লাইফস্টাইল যদি হয়েছে জীবনশৈলী সেইবিল কারণ হব পড়ে, বা কিছু কন্ডিশন থাকে যত আমার ক্যালসিয়াম আর যা মিনারেলস আমার কিডনির মাজে পার হয়ে যায়, সেইবিল মিনারেলস কিছু ইম্বেলেন্স হয়, ভারসাম্যতাহীন হয়ে যায়, হয়ে পেলে কিডনি স্টোন হব পড়ে। তো বেসিক্যালি সেইবিল কারণতে আমার আজি আধুনিক যুগত কিছু ইউরোলজিক্যাল বেমারবিল মাত্রাটা অল্প বৃদ্ধি পাইছে।
0: স্যার, আমি এটাকৈ আলোচনা করে যাম। প্রথমতে আমি প্রস্রাবজনিত যে সমস্যা সেই সন্দর্ভত আলোচনা করো। ইউটিআই এটা আজিকালি কমন শব্দ হয়ে পড়েছে, ইউটিআই সমস্যাত ইমান কিয় বৃদ্ধি পাইছে বা পুরুষ মহিলা যুবতী হক আনকি দেখিলে পোৱা যায় শিশু এই রোগত আক্রান্ত হয়েছে কিয়?
1: ইউটিআই যদি আমার ইউরিনিট্রিক ইনফেকশন বা মূত্রশৈলীর যে সংক্রমণ, আমার যদি পেশাব স্টেরাইল বস্তু, তার ইনফেকশন না থাকে, আমি ভাবো কেতাবা যে পেশাবর ইনফেকশন থাকে, বেসিক্যালি আমার পেশাবটা একদম স্টেরাইল বস্তু হয়, তার কিন্তু ইনফেকশন না থাকে। তার যদি ইনফেকশন সোমাবলে হয় বাইরের পরে সোমাব লাগিব, তো বাইরের পর সোমাবলে হলে তার আমি কিছু আছে আমার বাইরের পর কিনা ইনস্ট্রুমেন্টেশন হয়, কিছু অপারেশন হল কেতিয়াবা বা কিনা পেশাবর পেসেন্টর ক্যাথেটার লগালে সেইবিল ক্ষেত্রে হব পড়ে, বা কিছু মাইকী মানুষ এগারী মহিলা এগারী সিজারিয়ান সেকশন হল বা কিনা অভির অপারেশন হল পেশাবর পাইপ দিবলগা হল, সেই ক্ষেত্রেও বাইরের পর সংক্রমণ হব পড়ে। ইন জেনেরাল সেনকা নোহাতেও আমি বহুতখিনি দেখা পাওঁ যার ইনফেকশন বারবার ইনফেকশন হয়ে থাকে, সর ছলী এজনের আজিকালি ইনফেকশন হওয়া দেখা যায়। ভাবা যায় যে এইবিল ক্ষেত্রে আপনার যদি পানি খাওয়ার পরিমাণ, তো পানি খাওয়ার পরিমাণ অকমান কম হয়, আর আমার যদি হাইজিন আমি যতে ততে পেশাব করব লাগে, তো তারপর সংক্রমণ হব পড়ে, বা কনস্টিপেশন যদি কোষ্ঠকাঠিন্য পায়খানা খুব টান হয় খোলসা করে পায়খানাটা নহয়, তো সেইবিল ক্ষেত্রেও সেই কোষ্ঠকাঠিন্যর পর কিছু ইনফেকশন সোমাব পড়ে মহিলার ক্ষেত্রে। কারণ কি হয়েছে, মহিলার যে আপনার ইউরেথ্রা বলে কয় মূত্রবাহিকা নলী, তো ইউরিনের ব্লাডর পর যদি পেশাবর নলী উলাই যায় বাইরে, সেটা অকন চুটি 3-4 সেন্টিমিটার, যত নাকি সেই পুরুষের ক্ষেত্রে 18-20 সেন্টিমিটার দীঘল থাকে, সেই চুটি হওয়া খেতে, তো বাইরের যদি আমার স্কিনের যদি ইনফেকশন থাকে, আমার কমন ব্যাকটেরিয়া থাকে স্কিনত, তো সেই তারপর ব্যাকটেরিয়া সোমাই যাবলে সহজ হয়। যদি ঘনাই পানি খাই থাকে সেই পানির পেশাব করব পারে ব্যাকটেরিয়াখিন বা যে বীজাণু থাকে সে উলাই যাব পারে। যেহেতু আজিকালি পানি খাওয়া কমি গেছে, আমি খুব বহুত দূরে আমি জার্নি করো কিনা কামর প্রেসারত আমি বাথরুমত নাযাও পেশাবটা ধরে রাখো, তো সেই বীজাণুবিলাকে পেশাবর সংক্রমণ বৃদ্ধি করবল সুবিধা পায়।
0: আপনি ইনফেকশনের কথা কৈছে, বাহিরত প্রায় দেখবলে পাওয়া যায় মহিলাসকলের এইটা একটি সমস্যা যে তেওঁলোকে বহু সময় ধরে এনে যাত্রা করার সময়ত বা কোবালে উলাই গলে তেওঁলোকে বজার সমারতো গলে টয়লেটর ব্যবস্থা কিন্তু বর্তমানে বহু জায়গাত নাই বা থাকিলেও সেয়া পরিষ্কার পরিচ্ছন্ন নহয়, এনে বহু সমস্যা আছে মহিলার, ইয়ার ফলতো ইউটিআর সমস্যা বৃদ্ধি পাইছে বলে ভাবেনে আপনি?
1: নিশ্চয়, আমার রিসার্চবিল কয় যে এনেকা ক্ষেত্রেও মানে বহুতখিনি বিশেষকে মহিলার ক্ষেত্রে বৃদ্ধি পড়া দেখা গেছে।
0: এই ক্ষেত্রে কি করা উচিত?
1: এই ক্ষেত্রে আমি নিজের হাইজিন নিজে মেইনটেইন করবই লাগিব, বহুতে কি করে আপনার ওয়াইপ করে লয়, ওয়াইপ লগত লয়।

0: ক্লাইমেট রিফিউজিজ বা জলবায়ু শরণার্থীর পরিণত হব পারে।
1: হয়, ধন্যবাদ। আমি আজি ব্রহ্মপুত্রর বিষয়ে যথেষ্টখিনি কথা জানিলো। সংরক্ষণের ক্ষেত্রতো আমার যথেষ্ট করণীয় আছে। আজিলে আমার সেউজী ধরণী অনুষ্ঠানটির সময়ও শেষ হয়ে আহিল। আপনার পুনের ধন্যবাদ জানাই আপনার আজিল ইমানতে এড়িছো।
0: ধন্যবাদ
1: শ্রোতা। ইমান পরে সেউজী ধরণী অনুষ্ঠানত অসমর প্রকৃতির জীবনরেখা স্বরূপ ব্রহ্মপুত্র নদীর প্রকৃতি আর বৈশিষ্ট্য এই বিষয়ে কিছু কথা শুনিলে। অনুষ্ঠানটি আমার সত্যি আছিল তেজপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর সুমি সন্দিকৈ। অনুষ্ঠানটি আধরি সম্পাদনা করলে মল্লিকা দত্তই, প্রযোজনা রূপান্ত কুমার দাসর।
2: সেউজী ধরণী অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। এটি নিবেদন করছো হিন্দী বোলছবি গীত অনুষ্ঠান। অনুষ্ঠানের আরম্ভতে শুনক দিলওয়ালে দুলহনিয়া লে যায়ঙ্গে বোলছবির গীত। শিল্পী লতা মঙ্গেশকর, উদিত নারায়ণ আর সঙ্গীসকলের কণ্ঠত।

হিন্দী বোলছবির গীতের অনুষ্ঠান এবার শুনাব লৈছো। দিলওয়ালে দুলহনিয়া লে জায়গে বোলছবির গীত, শিল্পী উদিত নারায়ণ।